0: से करेंगे सबका स्वागत,
1: स्वैग से करेंगे सबका स्वागत, was uit de film Tiger Zinda Hai. Het volgende liedje in het programma Geetum Kelleher via Radio SBS is gezongen door Sunidhi Chauhan en komt uit de film Heroine. Life ki naughty kahani, ye halka jawani.